0: τουλάχιστον κουβάβι.
1: Τα παλαλάμπο φρετώματα καστιάραν φαναρά κουάζα δε τσι. Τσι τσι τε τένα ουφο κατσάρα ζαλίφα παλαλάμπο φο τσι τέτα μάντα καστιάρα. Σα τι είναι την είναι ο κονσάνια, δεν δε ισάμε έφα σαν λιφλάζα ουφο. Σάμε ρατουρά δε σάμε έφα ναν τέλε. Δε σάμε έφα σαν ουφάντα σακονάς. Σαμάνα φλάζαν τσαρό. Άβα ζώνο ούτε μία ουφο. Ρέινο τε άφαν την είναι τη μία ουφο. Ρέινο τε άφαν την είναι. Τι τι εμτούβ σαν λίγη. Ακαυσίνα νο το εμτούβ.
2: Κάποιοι άλλοι από αυτού που κρέσα καλά για τα όλφα, φούλη σαν τζάτο που φοβόζαν, μια ζωή σε νέτια να μάρουν να σε ασουάν.
3: Λί φαναράκο φοβομίσα, ήταν φιρενέ να λούτε μάρουν να μίσα αζρέσε να τσάρε. Αζρέσε να τσάρα μίτσα, μίσα βέ, σαβατσά μα σούζαν, τενενιό, τένα φορέ τσάρα μίτσα, τένα μάρουν να λε τουρλάλα να τη αζρικέν, τη αζωράνα τσάρ.
4: Ni fomba fazahoana vaovao eto Madagasikara raha ny fahitako azy raha ho anahy manokana indraindray amin'ny manaraka amin'ny Facebook satria ho anatin'ny Facebook ahitana vaovao maro isan-karazana indraindray mety ho any amin'ny internet fa amin'ny ankapobeany a dia amin'ny ainao manjery mitele sy ny radio
5: matetika zany amin'ny alalan'ny ana manjery sy ny tele sy ny radio ary ny tambazotra tserasera
6: Koa fahitanao ny vaovao eto Madagasikara manahoana ny famakafakahan-kevitra ataon'ny mpanao gazety malagasy
5: amin'ny ankapobeany mizara roa ny mpanao gazety miakina amin'ny resaka politika miandany amin'ny atoko zeto hoanany
1: raha mbo vaovaoka zany misy ny lafa maatra mbo misy ny lafa tsy de atao hoe tsara manahoana moa tsy de atao hoe ratsy manahoana zay zany no fandrizako anazy
2: tsy tabeny any kela izy fa mivadibadika be ny rasindresaka ry zareo ny sasany milaza an'izao moa ny sasany milaza an'izao dia tsy hita zay tena marina
4: ny fomba famakafakana ny vaovao eto Madagasikara aloha fahitako azy amin'ny ankapobeany dia mirona kokoa amin'ny fomba fijerin'la patron an'la mpanao gazety patron de presse zay ny lazoko ilazana an'izay satria raha mijery ianao zao hoe mijery na miainy vaovao amina pomba fitondrana le patron de mirona kokoa amin'le fankasitrahana ny zava-bitan'ny fitondrana le fomba fijery ao ara-panohatra le radio enonao na le telejerenao de mirona kokoa amin'le fanoerana amin'le fitsikerana le famakafakana ataon'le mpanao gazeta zay ny fahitako azy amin'ny ankapobeany
7: mahafinaritra dia mahafinaritra mihitsy ny fakaikevitry ny mpanao gazety manokana aloha fa saingin' izao voenjikenjika ilay mpanao gazety matetitetika zay aloha ny zavara ohatrany hoe problema nefa mpanao gazety tsy tokony enjehana fa manao ny asany ara-dalàna izy misaoratoko
0: saotra tomboko lahy saotra tomboko vavy.